আপনার সুখ জাজো নেপালে জাজো ছেমেরা ছোনা দিল রেডিও কান্তিপুর রেডিও রাষ্ট্রীয় ছু থগ রেডিও স্টেশনে জাজো নাপদ গুড লাইফ বিস্কিটস আজ আজ ছগো মেঘ আগু হে বুকতে দিন মেঘ ইয়ে মহানগরপালিকায় উনাইশ ওড়া লাগু এতখা বাহা পিনেয়া মত ইয়া তার শর্ট জিয়া লিকচঙ্গু ছে চাগদু মেঘ সুথে পৌনে বার তা ইলে অনুমতি পোলে মিচাগু খ তর ও মিচা সাত ও মি শ্যা মফুগু জিয়া ও মিচা না চঙ্গু পোলিয়া ও তার ইয়ে লিকচঙ্গু ছে ইয়া পেতে চঙ্গু গোদাম তক সকল হে ও হল জল নস্তিক চাগদু আর এসব অনজি পোষ্ণ খনাগো ফেসবুকে সবাই সাথে তগো বেকল চাই তারে মচ্চা সাথে অন যুদ্ধ বারু নিয়ন্ত্র অর্থাৎ দমকল ফোন আগু খনি তর ফোন চাই ব্যস্ত যা ফোন লগে মজুর তর লিপা অন মে মেপসন সায়দ মেপসন ইকসা ফোন আনচল যা ব্যস্ত যে অন মেপসন জলা খালা পিসন তসন তার তার ফোন আনচল খনি অঠিক ফোন আনচসা তবি হে পনেরো মিনিট লিপা কচক অন যুদ্ধ বারু নিয়ন্ত্র ইয়া দমকল থেন আথো এতখা গন্থা লগা ঘাটাই বে থো এতখা চাই ভ্যাঁ ওসা পনেরো মিনিট লাগে যে মক্ক মনু ভ্যাঁ ওসা ও যুদ্ধ বারু নিয়ন্ত্র তক থেঙ্গে তা তর অপাসকে মিন অবলে না তুরন্ত ও খসা উলি ছেতি মজুই দেখা দেখাতে নৌকা জি যে থো তসম হে আছুরে আগো ঝিউ থাগো বিপদে পরিচালন জুইগো জুন থো দমকল জুল অ্যাম্বুলেন্স জুল মখলা ও চাই ইহাবলে ও ইলে থেঙ্কে মফেগো কে না চাই ইয়ে কে ছেতি জুইগো যে চঙ্গো দু থন যাই আও জুন বিদ্যুতে পোলিয়া তার একদমই লিগি মিগি তৈতে নি একদম ওয়ালা ইলে তৈতে মোলা না শুয়ে মজিক ইয়ে কথা চাই অর্থে তো ইয়ে চাই ইয়েলে গড়ি খি বাসকে ইয়াদমে না ইয়েলে না সায়দ অথে খলা অলে ও মিচিয়া ঢুমকা যাক বিদ্যুৎ প্রাধিকরণ কর্মচারী তেস আ হানো অজাগো তার অথে তার চাই একদমে একদমে অলমলজিকে তার দু ঝ্যাঝা মিজানজিকে তৈত তার চাই লিখে আগো জিয়া চাই জুয়া চঙ্গুর গা থাকো দোলা অলে আও মিচিয়া সাত তসম হে প্যানিক জুই মুখা মনো তো অন সুঠিয়ে চাই জি না যা তাই পৌনে বারে মিচিয়া গো খ পনেরো মিনিট দু অন আর নিয়ন্ত্রণে কে আর অন অন মনো তেস অলে অঠিয়ে অন দিক অন আর্মি তো না চুনিয়ে থাকু অন মুখা পড়ছে চুয়ে ডকুমেন্টে যে আমি সাত অবলে দমকল ন থেঙ্ক বল তর ন দুই বজে তক ও লপুজাই টোটালে বন্ধ ছিল মনো তেস জানি মি না লড়কা তাই আজি সায়দ লা যে থো চাই ইলে বেলে তো বিশেষ না ইয়ে আজ থোলা লি লাগু ছে জুলকা গলি গলি ছে জুই বলে লা ও তারে ইঙ্কে বদুনি ল ইউ পাইপ তার দেখা দেখা হল ল ইউ পাইপই ইঙ্কে মছি না অন ঝন ইয়োকো ছেতি জুইগো আজাগুন নাপনা পিয়োকো জিরম হল এ যে থো দক্লে না পালা ঝি থয়ে বজা সচে জুই মাল দিয়ে চাচু আথো বিজুলিয়া তার তো একদমই লিগি মিগি জুই গত দুসানি থবি সন ফোন এনা থো মজিলা রাখা তারান তার বিদ্যুৎ প্রাধিকরণ ইয়া কর্মচারী দিয়ে তো ফোন ইয়া মাল গাছ মে উপায় মরু মহলা এ কপি ও মিলে ইয়া মাও খনিসা তর ইয়ে কোথা সে অটি খনা ছিঁ লিক হে তার একদমই ও তাসে জুগ তো এতে অল থেকে শর্ট জুবলে ছে চাই গেছা তো হে দুঃখ এক হন ও ছে চাই লু ও জ্যাস পশ দুগু সাকে পিনে গু রেখা চাই চৈত বুধু তর না চাই মধু গেছা আর ছে বামলা কচ্ছা তো ও থগু মেসি মেহনত না মন্ডে চাই ছে জানি মহলা অল থেকে মি চানা সিটি উনি বলে এলা নুগাল সে ইয়ে জুর ভবিষ্য না থাকে মি মচিয়ামা সুই ন ছি চাই থেকে আগ লাগি মজুমা লাগা সতর্ক চাই জুই মা গুদু অলে আয়ু ইলে থো অচম্মই যাচ জেঠ মহিনা তো কম ফে ওই অলে হানো ওয়ান ওই গু যাচ ওদু নিসা লাপসা চৈত পাখে যোগ বৈশাখ পাখে যোগ একদম ফে ওই মলা তর আ চাই জেঠে না অঠে ফে ফে ওই চমুদু এ যা ভতিজা সতর্ক চাই জুই মা দাসে যা যা সাক না মেগু মিশ্রায়